মাপ লকম শেখ ইব্রাহিম লোদনম যমা আদলকম য শেখ ইব্রাহিম লোদনম যজহ নতম বচর্ণ যমা আদবল দন খর্ণ jedna yep farna fek bamba xamna kero ak bamuy nuyo sey xibamba.